ছুইনাইনবা থমই ফিল্ম আসিদেগি পুষ্পারানী আমাদি বোনিয়াম আনিপুনা সাকমিনবা ইসাই আসি তাহানজেখিবা লইনেনা গাছিগিদমকটাদি গুড মর্নিং মণিপুরগি থরম নানথুকচাবা মতং আসিদ লইজেরে এস এম এস থাবিরাকতুনা থরম সরু ইয়াবিখিবা আসিনবা কয়া আমাবু তুমইনরমলগা ইউটিউব লাইভ স্ট্রিমিংদা লইবা ফাওব থরম তাবিরিবসিংবু আমুকা হন্না থাগতবা ফুংদুকচেরে থরম সন্দোকতুনা তাহান জারিবসি মেগাহার্স 101.5 এফএম সঙ্গাই চ্যানেল দেখিনি।